মুজাহিদিলে আগুক তেরেওয়াম মরই সরিন তুবা বুয়ের চাও দখিন রই কচাই জিকো বুয়ের আকুমেলিল মরই সরিন তুবা বুয়ের চাও দখিন রই কচাই জিকো বুয়ের আকুমেলিল।